0: हेलो
1: हेलो
0: हेलो
1: गुड आफ्टरनून कनाई बिरबनो मिंगले फंग खंगजगे
0: हेलो सभी ब्रदर
1: आ ताजरी ताजरी कनाई बिरबनो मिंगले फंग
0: खंगजगे आई फोन तो गिरे जे तो बाबा मैं कहीं जगह फ्लैश चम ले मन देवी को गए ना
1: ले महन को
0: হয়
1: লাই মহান কৰি ৱাফম পুখত পিগা নি ফং দক পিও
0: আমি ৰাই না নাছি গজানি মজে ক যে কি মতম দা গাড়ি কান্ন কান্ন থব যে মতাং গাই ৱাফম ৱাফম যে হাজনি মনি
1: হা ফং দক পিও
0: নতি ওৰ সু পাব সু গাড়ি যে আম কান্ন কান্ন থং নাই বা
1: আজুম বমক নে
0: আ সি গাড়ি কান্ন থব নি না আ কই সেকে লাম মতম মাং বদগি কুনছি মা
1: আচুমে লাইমহন পুখত ওফমসেকো আহাক ইসামকো মতন থেজব থাক থাকতনে আইকি সোম ফুদপিগুম পুনসি হেজে আমুক্ত ফব পুনসি আথুবমতু লাইতারগসু আইকি খিত মাংজৌন লাগবি পুনমক সফ সফ তোমগান ওফমসে থামজগে লোনা গাড়ি থাকবি পুনসিসে মমল লাইবনি চলিবু আইন ফনে চুমনা তৌরে হাইরগসু থবমতু ওর আইন চুমনা থরসু নকল আমি ফেজল আদি অনিমক আওয়াব তামিনগদৌরিবনি কো লাইমহল তাবিবসু পুকল খিতংদ চুমথোপ গমবী আশাসু লাপ ওইসনু হাইফম আছে থামজগে আতোপ কী ওফম দি থামবিগান ফোদপি কল তরুক সরুক সরুক বিরো হাইফম আসে তামিনে
0: থ্যাংক ইউ।

0: sangai channel da hojik tabirasi sumang lila lona haige ani subasaruk lila sanabiriba naharu khongthang artist association gi lila kangbu
1: nuxi kana lau bi kana da aisu makhoi ba da haining wari yamle
2: ang aimol kari wa haining gi ba ayo nana kari wa haining gi ba ngonda
1: matam du da makhoi ba ne singkhai bu
2: ai wari ma sab nang hete yok sulak ba ha ai wari pham sinang wari ne ai tawri ba thabak sinak tawro ha ba ni pa wa ni sukhang da ni pi wa ni sukhang ne ai chang imung chang ai na har si imung chang chalo
3: tamo nasi tamogi mong se ayam ni kai
4: chinkai
3: ai di ai thabak khudi ma ki percentage tamogi su yau ki bra ai na khanje
4: ai nangi ta sina pi si do ai na pam na te ko
3: tamo
4: nangna lokthokiba shenpham singa do yam thuna hankala kera na traga thabak singa do ni thijena sugira amudi ta wa phai chinkai
3: tamogi mong si bo
4: ai chinna phom mai tena si da ha ai gi se hai phom thopgi nangon da hai bagi wani chinkai
3: tamo nanawi tobimal su kawida ba phaida
4: tobimal chinkai tobimal ga sarkar gi thabak si tase na harabda mari le le ne dine
3: mari le ne bya ni tamo
4: chinkai
3: ngasi tamo na wari ba phamasi oine ba hona bada kala gi humang ta khi ba gi
4: chinkai
3: adu gi suma tatta mama ba sa du
4: gi hey chinkai
3: ai chinkai ne chinkai ni singa ra lo ba di lem na khap tha
1: chinkai ta taxi
3: ite memba ngang na khi ba wa ngang na sana si ai ma tha yam sai chinkai i sai
1: ไงกูไงนี่ตัวสิไงนูฮุจิไงนคลิบวะคลเลชิบไงนูฮุจิคลิบวะคลเลชิบกะรีโนมะไรบักทีริบีมะไรบักทีริบีมะมามะจากีมะมางดาไอ้ดิมะไอ้สิมะตอกรัมนูอุลลุกะนี่ไอ้ไอ้สิบูมะคอยบะบะกะนานูนุงชีวะพะมะเซอิมุงะสิทานจินดะนี่คะนะบะไอ้ปัมดิโอ้โหนุงชีนังสิออทอนวะคะรีดะโก
4: ai bu huje kari ta uhari bu no nungsi nanga mukta ayo ai huje kari ta uhari bu no
1: kari ta uhari bu kak thok pata bani
4: au thok pa
1: masi bu ma khoi baba khak taro lamda masi da ma khoi baba gum ba ma ma lai bani
4: ai kari ta u dum na khang dre nungsi ai ko yam ga ore ai ai ko yam ga ore nungsi
1: pare to se ma khoi baba gi da makta ni ai ne hengi basi
4: nungsi
1: ai na phana ba loi na sin gani
4: nungsi
1: lao imu da sang na pata u se adu gani इरु जने पिसिं जु थंगदुक सेरमगि खायदुन चंगबिरो
4: लांजे त्रिबि महाक पोयने करम नमो इमाय पा हिंगलिंगदा आइगि दमक्ता हायनरम लुहोन लोग बने पीना महाक अदुगा आइना अचुम चुम द खंदना वान पुलसी लेलिब महाकि मपम द आइने चटकि ओ पुरे बक्षिना इबुंगा हाक वर मुसु मिकुम अमत वर मुसु पोथा आंद्रे आई आई करे रोहिर तो गद बसे आई आई खंग्रे

0: Department of Life Sciences Botany Manipur University ge Alumni Association ge meeting ama lagliba September ge tang 18 irai numit pangthokchagani mari lainaba pumnamakna register tawbiduna meeting asida saruk yabinaba Head of Department Life Sciences Botany na khangalagle akupamarol Manipur University ge website ge khangbiba yagani
1: মথংদ লকচরিব এস এম এস আসি কয়া কৈথেল মাই কইবিদগি মায়ংবম আদবান আমাদি কুমানথেম নোনি না থাবিরকপনি খানবিরকলিব ইসেই আসি লাইচল ফিল্ম দগি গি চন্দ্রপুখ্রমবম আমাদি নেনসি কুমান গে পুনব খঞ্জেলদা দালুম গুরু ময়ুম না সাইরিংবা রেজিত ছলাম না সাইরাং বৈসাইনি থাবিরাসি